0: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।
1: শুভ সন্ধ্যা সবাইকে, আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আমি আছি ফারিজ আজকে আপনাদের সাথে, আর শুরু করব প্রথম একটি সুন্দর গান দিয়ে। তো চলুন শুনে নিই ও সাথীর অ্যান্ড্রু কিশোরের।

0: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।
1: শুভ সন্ধ্যা সবাইকে। দুঃখিত আজকে একটু লেট হয়ে গেছে আমার প্রোগ্রাম স্টার্ট করতে, কিন্তু আপনারা তখন শুনছিলেন একটা সুন্দর গান ও সাথী রে অ্যান্ড্রু কিশোরের সাবিনা ইয়াসমিনের। আপনারা জানাবেন আপনারা আজকে কেমন আছেন, আমাকে রিকোয়েস্ট পাঠাবেন। আমরা ওভার দ্য উইক অনেক রিকোয়েস্ট পেয়েছি, আমি সেগুলোতে এক একটা করে যাব আজকে। সবাই অনেকগুলো গান রিকোয়েস্ট করেছে, বাংলাদেশ থেকে অনেক রিকোয়েস্ট পেয়েছি, এখান থেকেও পেয়েছি। তো আমার সাথে থাকবেন আজকে। আর নেক্সট যে গানটা বাজাবো সেটা হচ্ছে রুমঝুম, নতুন গান কোক স্টুডিও বাংলার সিজন 4, মাহাতিম, নুসরাত আর হান্দে আর মুস্তফার গান। তো চলুন শুনে নিই সুন্দর নজরুল গীতিটি।

শুভ সন্ধ্যা সবাইকে, আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM, আমি আছি ফারিজা আপনাদের সাথে আজকে। এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত রুমঝুম, একটু অন্যরকম স্টাইলে, মডার্ন স্টাইলে। আর এইটার জন্য যে ইন্সপিরেশন নেওয়া হয়েছিল, যে ইন্সপিরেশন নিয়েছিলেন আমাদের কাজী নজরুল ইসলাম, সেটা হচ্ছে তুরস্কের একটি গান থেকে। তো এই দুটাকে ফিউশন করে একটা সুন্দর গান বানানো হয়েছে। আর আপনারা আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই নতুন গানটি। আমরা এখনও রিকোয়েস্ট নিচ্ছি, নেক্সট যে গানটি বাজাবো সেটা হলো বাংলাদেশ থেকে, ঢাকা থেকে আমাদের রেগুলার লিসেনার মুশফিক রিকোয়েস্ট করেছে। তো চলুন শুনে নিই এই গানটি, আমি তোমার জন্য এনে দেব। এটা বাপ্পা মজুমদারের পরি গান, উনি লিখেছে এভাবে। তো চলুন শুনে নিই।

শুভ সন্ধ্যা সবাইকে যারা আমাদের সাথে এখন জয়েন হয়েছেন, আর ধন্যবাদ যারা আমাদের সাথে প্রথম থেকে আছেন। এতক্ষণ যে গানটি শুনলেন সেটা হচ্ছে পরি গান বাপ্পা মজুমদারের। এই গানটি রিকোয়েস্ট করেছিল মুশফিক বাংলাদেশ ঢাকা থেকে। ধন্যবাদ বাংলাদেশ থেকে যারা আমাদেরকে শুনছেন, অনেক রাত জেগে আপনারা আমাদেরকে শোনেন, এটার জন্য আমি অনেক কৃতজ্ঞ, আর আমাদেরকে শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। নেক্সট যে গানটি বাজাবো সেটা আমারও একটা প্রিয় গান, চাইনা মেয়ে হৃদয় খানের। আমি কিছুদিন ধরে দেখছি যে হৃদয় খান আবার ওর পুরনো গানগুলো সেগুলো সে আবার রিমেক করতে চাচ্ছেন। বলনা গানটি রিমেক করতে চাচ্ছিলেন আই থিঙ্ক, আমি কয়েকজন একজন ওনার পোস্ট দেখলাম। তো যেহেতু আমরা একটু নস্টালজিক ফিল করছি, তো চাইনা মেয়ে গানটি শুনবো, এটাও আমাদেরকে রিকোয়েস্ট করেছেন মুশফিক। ধন্যবাদ মুশফিক আপনার রিকোয়েস্টগুলোর জন্য। তো চলুন শুনে নিই চাইনা মেয়ে বাই হৃদয় খান। এটা আমাদের সবারই প্রিয় গান, এইটা আমি যখন স্কুলে ছিলাম তখন আমরা অনেক অনেক শুনতাম এই গানটা। হৃদয় খান আসলে খুবই সেন্টিমেন্টাল আমার জন্য, আমার ছোটবেলার জন্য খুবই সেন্টিমেন্টাল একটা গায়ক আর নস্টালজিক। আমার খুব আগের দিনের কথা মনে পড়ে, হৃদয় খান, বালাম, হাবিব এদের গান শুনে শুনে বড় হয়েছি, এদের গানগুলো এখন শুনলে আবার সে পুরোনো দিনে ফিরে যায়। তো চলুন শুনে নিই এই সুন্দর গানটি।

এতক্ষণ শুনলেন আপনারা চায়না মেয়ে, এই গানটি রিকোয়েস্ট করেছিল মুশফিক বাংলাদেশ ঢাকা থেকে, হৃদয় খানের গান, অনেক সুন্দর গান। আমরা চাই হৃদয় খান যেন আরও সুন্দর সুন্দর ভালো ভালো গান নিয়ে আমাদের সাথে আসে, আর উনি এখনও নতুন গান বানাচ্ছে, আগের গানগুলোর যে সুন্দর ম্যাজিক সেগুলো আসলে রিক্রিয়েট করা সম্ভব না, নতুন নতুন আরও যেন গান বানায় বের করে, এটাই আমি চাইবো। আর নেক্সট যেই গানটি রিকোয়েস্ট করেছেন সেটা হচ্ছে টুটুল ভাইয়া লুটন থেকে রিকোয়েস্ট করেছেন তোকে পুতুলের মতো করে সাজিয়ে, আই থিঙ্ক এটা কুমার বিশ্বজিতের গান। এই গানটি অনেক সুন্দর, তো চলুন শুনে নিই এই পরবর্তী গানটি।

0: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গেই থাকুন।
1: শুভ সন্ধ্যা সবাই, শুভ সন্ধ্যা সবাইকে। সন্ধ্যা বলবো না বিকাল বলবো বুঝে পাচ্ছি না, যদিও এখন দিন অনেক বড়, আর এই সপ্তাহ তো হিট ওয়েভ চলছে, অনেক বেশি গরম, অনেক বেশি গরম পড়বে কালকে, আই থিঙ্ক 30 ডিগ্রি কালকে, এরপরে হচ্ছে 34 ডিগ্রি উঠবে মঙ্গলবার বুধবারে। তো সবাই প্লিজ আপনারা হাইড্রেটেড থাকবেন, পানি খাবেন, আর একটা ফ্যান নিয়ে ঘুরবেন সব জায়গায়, কারণ এর ছাড়া আর কোনো উপায় নেই ইউকেতে, কারণ এখানে কোথাও এসি নেই, না আছে বাসায়, না আছে মলে। ওয়েল, মলের এসি গায়ে লাগে না আসলে, লুটনের যে মল আছে এমনিতেও, আর এখানে সব দোকানে দোকানে এসি থাকেও না, এসি নাইও, খুবই একটা কীরকম একটা অবস্থা। ঠান্ডার দেশে যদি গরম পড়ে তাহলে কিভাবে চলবে? ধরেন এখন পেঙ্গুইনরা যে দেশে থাকে সেই দেশে যদি গরম পড়ে তাহলে পেঙ্গুইনরা তো মরে যাবে, তাই না? ওই রকম একটা অবস্থা এখানকার মানুষের। আমি অফিসে যাই, আমার অফিসের কলিগরা প্রত্যেক দিন কমপ্লেন করে যে আরে অনেক গরম অনেক গরম, আমাদের অফিসে এসি নাই। তো এখন ওরা মেল্ট হয়ে যায়। যারা যারা ফ্রোজেন মুভি দেখেছেন আর ওলাফকে চিনেন, ওলাফ হচ্ছে একটা স্নোম্যান, ও যেমন করে মেল্ট হয়ে যায় গরমের পাশে গরমে থাকলে, আমার কলিগরা এরকম করে মেল্ট হয়ে যায়, কারণ ওরা এই দেশে বর্ন ব্রট আপ। আর আমি ওদেরকে বলি যে আরে এটা তো কিছুই না, বাংলাদেশের গরম তো আরো খারাপ, আরো বেশি এক্সট্রিম যে গরম পড়ে। বাংলাদেশে 28 ডিগ্রি উঠলেই মনে হয় হাঁসফাঁস করতে শুরু করে, মানে আমার লাগে, বাকি সবারও লাগে ওইখানে। বাট ওইখানে সার্ভাইভ করার একটা উপায় আছে, ওইখানে এসি আছে, ওইখানে খোলামেলা বাসা, এইখানে তো জানলাও খোলা যায় না ভালো মতো। তো নেক্সট উইকের জন্য আপনারা প্রিপেয়ার থাকবেন, আর বাসায় থাকার চেষ্টা করবেন, যত পারেন বাসার ভিতরে থাকার চেষ্টা করবেন। আই থিঙ্ক যে নেক্সট উইকে হতে পারে স্কুল বন্ধ দিতে পারে, ওগুলা যদি যদি স্কুল বন্ধ দেয় তাহলে আপনাদেরকে তো মেসেজ করে জানিয়ে দেবে স্কুল থেকে, আর বাচ্চারা মানে এভাবে সার্ভাইভ করতে পারবে না স্কুলের মধ্যে, কারণ এত গরমে আসলে কোনোভাবেই সাস্টেন করা মানে সম্ভব না। আর আজকে তো মনে হয় 28 ডিগ্রি ছিল, খুব গরম লাগছিল, মানে মানে চুপচাপ বসে থাকলে না তখন একটু ভালো লাগে, যদি একটু উঠে হাঁটাহাঁটি করি তখনই একদম ঘেমে ঘুমে অবস্থা খারাপ। আর এখানে তো ভেন্টিলেশনও নাই এসব বাসার মধ্যে, সো এখান এখানকার বাসা আরও বেশি ট্র্যাপ করে যে হিট বাইরের, তা এটা তো অনেক বেশি সমস্যা। মানে এখানে যদি গরম পড়ে জম্মের গরম পড়ে, ঠান্ডা বললে জম্মে ঠান্ডা পড়ে, আসলে কি করব সে বুঝে পায় না। অটাম স্প্রিংই ভালো আমাদের জন্য, যদি আমরা গরমের দেশের মানুষ, গরম সয়ে গেছে, তাও স্টিল এখানকার গরম বাংলাদেশের গরম আসলে এক না। বাংলাদেশে আই থিঙ্ক আর্দ্রতা বেশি, সো ওখানে বেশি ঘাম হয় বেশি, এখানকার গরমটা একটু মানে ড্রাই বাট হিউমিডও আছে। আই ডোন্ট নো, মানে লাস্ট 10 বছরে অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে ওয়েদার, কারণ যখন এখানে 10 বছর আগের কথা যদি ভাবি তাহলে এত বেশি গরম পড়তো না, আর এখানে এখন প্রতি বছরই 30 ডিগ্রির উপরে উঠে যায়, কি একটা অবস্থা। আর সবাই যদি পারেন সেলাইন খাবেন, মানে এখানকার তো আর সেলাইন ওর সেলাইনের মতো কিনে কিনে খাওয়া যায় না, বাংলাদেশের মতো এখানে প্রেসক্রাইবড লাগে, বা ইলেকট্রোলাইটস খাবেন আপনারা, ভালো ভালো খাবার খাবেন, ঠান্ডা খাবার খাবেন, ডিহাইড্রেট যেন না হয়ে যান, আপনারা যত পারেন পানি খাওয়ার চেষ্টা করবেন, পানি জুস ফল এসব খাবেন নেক্সট উইকের জন্য। যাক, এতটুকুই আমার ডাক্তারি জ্ঞান ছিল, এখন আমরা নেক্সট যে সেগমেন্টটাতে চলে যাচ্ছি। আপনারা যে গানটি শুনলেন এতক্ষণ তোরে পুতুলের মতো করে সাজিয়ে, এটা হচ্ছে কুমার বিশ্বজিতের গাওয়া একটি সুন্দর গান, টুটুল ভাইয়া রিকোয়েস্ট করেছিলেন লুটন থেকে, উনি আমাদের রেগুলার শ্রোতা, ধন্যবাদ এই গানটি রিকোয়েস্ট করার জন্য। আপনারা যদি আরও কোনো গান রিকোয়েস্ট করতে চান, যদি আপনাদের থট শেয়ার করতে চান, যদি আমার সাথে কথা বলতে চান মেসেজে, তাহলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন 07568686863 এই নাম্বারে। আর আপনারা যদি আমার এই শোটা মিস করে থাকেন, বা আপনারা যদি আবার এই শোটা রিভিজিট করতে চান, আবার শুনতে চান, তাহলে লিসেন এগেনে গিয়ে www.diverseFM এর যে ওয়েবসাইট, সেখানে লিসেন এগেনে গিয়ে আপনারা শুধু বাংলা ট্যাবে যদি ক্লিক করেন তাহলে আপনারা এই আমার এই শোটা নেক্সট এক সপ্তাহ পর্যন্ত শুনতে পারবেন। ওইটা আর্কাইভে থাকবে। এরপরে যখন নেক্সট উইকে অন্য কেউ আর কোনো আর্চে আসবে, তারটাও নেক্সট আবার এক সপ্তাহ পর্যন্ত থাকবে। সো আমাদের এক সপ্তাহ করে এই পুরনো শোগুলো থাকে। আর এখন যে গানটি শুনবো সেটা হচ্ছে বড়াই করে। এই গানটি অনেক সুন্দর গান, এটা অঙ্কন কুমারের গাওয়া একটি গান। অঙ্কন কুমারকে আমার খুব পছন্দ। ও যখন হাতির পুল সেশনস করতো, আই থিঙ্ক এখনও করে, ওর একটা ব্যান্ড ছিল, ব্যান্ডের নাম হাতির পুল সেশনস। ওর আমার যে একটা প্রিয় গান, ও সবচেয়ে প্রিয় গান যে গেয়েছে, ওর সবচেয়ে আমার প্রিয় যে গানটি ওইটার মধ্যে সেটা হলো উপো। উপগানটি অনেক সুন্দর হাতির পুল সেশনসের। ওটা শুনে মানে অন্যরকম একটি গান, ওটা নর্মাল বাংলা ব্যান্ডের গান টাইপের না, খুবই কামনেস আছে, খুবই সুন্দর একটা গান। আপনারা যদি না শুনে থাকেন তাহলে অবশ্যই গিয়ে শুনে নিন। অঙ্কন কুমার আমাদের বাংলাদেশে অনেক ভালো একজন গায়ক, বাট আমার মনে হয় না ওরা তো রেকগনিশন পায়। আমাদের অনেক আর্টিস্ট আছে বাংলা ইন্ডাস্ট্রিতে যারা এত রেকগনিশন পায় না, যারা এত মেইন স্ট্রিম না, কিন্তু এখন উঠে আসছে। এই যে কোক স্টুডিও বাংলা যে লাস্ট সিজনের যে একটা গান ছিল লং ডিস্টেন্স লাভ, ওটাও কিন্তু অঙ্কন কুমারের গাওয়া। ওর গলাটা খুবই ইউনিক আমি বলবো, ওর ভয়েসটা। আর তো চলুন এই গানটি শুনি। এই গানটি আমি বাজাচ্ছি, আমার একটা পছন্দের গান বড়াই করে, আর আশা করি আপনাদেরও পছন্দ হবে।

এতক্ষণ শুনলেন বড়াই করে অঙ্কন কুমারের গাওয়া একটি অত্যন্ত সুন্দর গান। আর আপনারা যদি গানটি আবার শুনতে চান অবশ্যই গিয়ে সাপোর্ট করেন অঙ্কন কুমারকে, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন ওর গান, বা আপনারা আমাদের এখানে আবার শুনতে পারেন ডাইভার্স 102.8 FM-এ। যদি লিসেন এগেনে যান শুধু বাংলা টাইপে, তাহলে এই শোটা আপনারা আবার শুনতে পারবেন। আর আমাদেরকে যদি আরও রিকোয়েস্ট করতে চান কোনো গানের, অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 07568686863। আর নেক্সট একটি গানে চলে যাব আমরা, সেটা হচ্ছে রিকোয়েস্টের গান। এই গানটি রিকোয়েস্ট করেছেন আমাদের রেগুলার শ্রোতা হিমিকা সুলতানা লুটন থেকে। কত যে তোমাকে বেসেছি ভালো, সুবীর নন্দী। তো চলুন এই গানটি শুনে নিই, আরেকটা সুন্দর গান।

এতক্ষণ আপনারা শুনলেন একটি রিকোয়েস্টের গান, কত যে তোমাকে, শুভিনন্দীর গাওয়া একটি সুন্দর গান, হেমিকা রিকোয়েস্ট করেছিলেন নতুন থেকে। আর আপনারা যদি আমাদেরকে কোনো গান রিকোয়েস্ট করতে চান, অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন 07568686863 এই নাম্বারে। শুভ সন্ধ্যা সবাইকে যারা আমাদেরকে এখন জয়েন করেছেন, আর শুভ রাত্রি যারা আমাদেরকে ঢাকা, বাংলাদেশ, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুনছেন, সিলেট, নোয়াখালী, বরিশাল যদি শুনে থাকেন, তাহলে শুভরাত্রি আপনাদেরকে। কেন ঘুমাননি এখনো, ঘুমাতে যান, অনেক দেরি হয়ে গেছে, এত রাত পর্যন্ত কেউ জাগে, কালকে আপনাদের কাজ নেই। কিন্তু ধন্যবাদ আপনারা যদি আপনারা আমাদের সাথে যদি থেকে থাকেন। আমি জানি ঢাকা থেকে কিছু লিসেনার এখনও আছেন আমাদের সাথে, আর আমাদের রেগুলার লিসেনার ওনারা। নেক্সট যে গানটি বাজাবো সেটা হলো মনে করো আমি নেই, এটা রেবেকা রিকোয়েস্ট করেছেন ঢাকা বাংলাদেশ থেকে, সুমন কল্যাণপুরের গাওয়া একটি গান। উনি আর আমাদের মাঝে নেই, রিসেন্টলি উনি মারা গেছেন, তো ওনাকে ট্রিবিউট দিয়ে আমরা এই গানটি বাজাবো এখন। উনি অনেক অনেক গান গেয়েছেন, কিন্তু সেই গানগুলো আসলে ধামাচাপা পড়ে গেছে বলতে গেলে, কারণ ওনার এত বেশি, উনি মেইন স্ট্রিম ছিলেন না, ওনার এত বেশি রেকগনিশন ছিল না ইন্ডাস্ট্রিতে বা অডিয়েন্সের কাছে। আর তখন যে গানগুলো হতো সেগুলো সব মানুষ মনে করতো যে সব গানগুলো লতা মঙ্গেশকর গেয়েছেন, কিন্তু আসলে উনিও ছিলেন আর লতার সাথে আরও অনেকেই ছিলেন ওনার সাথে, ওনার আশেপাশে, ওনার সার্কেলে ওই সময়কার যে গায়িকাগুলো, তারা এত রেকগনিশন পায়নি কারণ তারা আর কি এতটা পরিচিতি পাননি অডিয়েন্সের কাছে। তখন অডিয়েন্স অনেক কিছু জানতো না, তখনের মিডিয়া এত বেশি ফাস্ট ছিল না এখনের মতো। এখন সব যেমন ভাইরাল হয়ে যায়, সবাই রেকগনিশন পায় অল্প অল্প হলেও, কিন্তু তখন আসলে এরকম ছিল না। তো এই গানটি আমরা শুনবো। ওনার আরও অনেক অনেক সুন্দর গান আছে, হিন্দি বলেন, বাংলা বলেন, আরও অনেক ল্যাঙ্গুয়েজে উনি গান গেয়েছেন। তো আজকে যে গানটি শুনবো সেটা হচ্ছে মনে করো আমি নেই। তো চলুন শুনে নিই সুমন কল্যাণপুরের গাওয়া এই সুন্দর গানটি, খুবই মিষ্টি কণ্ঠ ওনার।

শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM। আমি আছি আপনাদের সবার প্রিয় আরজে ফারিজা। আজকে আপনাদের সাথে আমি আবার চলে এসেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি জানিয়ে যে আপনারা আমাকে অনেক মিস করেছেন, তাই আমি আবার চলে আসলাম আপনাদের সাথে, আপনাদের টাইম ওয়েস্ট করার জন্য। আর এতক্ষণ আপনারা যে গানটি শুনছিলেন সেটা মনে করো আমি নেই, সুমন কল্যাণপুরের গাওয়া একটি গান। এটা রিকোয়েস্ট করেছিল রেবেকা ঢাকা বাংলাদেশ থেকে। আর আজকে বাবা দিবস, হ্যাপি ফাদার্স ডে সবাইকে যারা সেলিব্রেট করছেন, বাবাদেরকে, বাবা, দাদা, মামা, চাচা, নানা, ফুপা, সব মেল জনগোষ্ঠীকে বাবা দিবসের অভিনন্দন জানাচ্ছি। আমরা মা দিবস অনেক বেশি ধুমধাম করে পালন করি, বাবা দিবসটা একটু আর কি একটু ইসের মধ্যে দিয়ে চলে যায়। তো যারা যারা আজকে বাবা দিবস পালন করছেন, অবশ্যই বাবাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন। অবশ্যই তারা আমাদের জন্য অনেক অনেক কিছু করে জীবনে, কিন্তু তাদের দেখানোর বা এক্সপ্রেস করার ভঙ্গিটা সবসময় মাদের মতো হয় না। মারা একটু লাউড হয়, বাবার একটু চাপা হয়। বাবা সবসময় বলে না যে তারা আমাদেরকে কত ভালোবাসে, কখনো মুখ দিয়ে বের করে না যে কত ভালোবাসে। তাদের লাভ ল্যাঙ্গুয়েজই আলাদা। যদি আমি আমার বাবাকে বলি যে ও, আমি বলিও না যে এটা পছন্দ, আমি খালি যদি কিছু আনে বাসায়, যদি আমার ওটা পছন্দ হয় আমি ওটা খাই, যদি দেখে যে হ্যাঁ খেয়ে শেষ করে দিচ্ছি, পরের দিনই আবার আরও বেশি বেশি করে আনবে। নেক্সট পরের সপ্তাহগুলো ওই একটা খাবারই সে আনবে যাতে যাতে আমি খাই, বা ওই জিনিসটা সে আবারও করবে, আবার আবারও করবে, ইউনো। তো বাবাদের ভালোবাসা এক্সপ্রেস করার ধরনটা আলাদা, মাদেরটা আলাদা। মারা তো বকা, মার কত কিছু, মানে এরকম না আর কি বাবাদেরটা। তো আপনারা অবশ্যই আপনাদের বাবাদেরকে বলবেন, যা যাদের বাবারা এখন নেই তাদের কাছে, আমি জানি যে আপনারা আপনাদের বাবাদেরকে মিস করছেন, তারা দোয়া করবেন তাদের জন্য। আর নেক্সট যে গানটি বাজাবো সেটা সব বাবাদেরকে ডেডিকেট করেই বাজাবো। এটা হচ্ছে জেমসের বাবা কতদিন দেখি না তোমায়, এই গানটি। তো চলুন শুনে নিই। এই গানটি অনেক সুন্দর, আমার অনেক পছন্দের একটি গান। আর জেমস তো দারুণ সিঙ্গার আমাদের বাংলাদেশের। আর এই গানটি আসলে শুনলে খুব মানে একদম বুকে গিয়ে লাগে। তো চলুন শুনে নিই।

এতক্ষণ আপনারা শুনছিলেন তুই কি আমার পুতুল পুতুল, মান্নাদের গাওয়া একটি অনেক অত্যন্ত সুন্দর গান। এটা আমি আমার পাপাকে ডেডিকেট করতে চাচ্ছি এই ফাদার্স ডেতে। আর আপনারা যদি অন্য কোনো গান শুনতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ পাঠাবেন, 07568686863 এই নাম্বারে। নেক্সট যে গানটি শুনবো সেটা হলো আরেকটা ফাদার্স ডে উপলক্ষে গান, বাবাদেরকে উৎসর্গ করে। সেটা হচ্ছে আই খুকু আয়। আমি ছোটোবেলায় এই গানটা অনেক শুনতাম, আম্মু অনেক বাজাতো এই গানটা, আর খুবই ইমোশনাল একটি গান। তো চলুন শুনে নিই এই গানটি হেমন্ত মুখার্জি কণ্ঠে।

এতক্ষণ আপনারা শুনলেন অনেক সুন্দর একটি গান আয়কো কুয়ায়, হেমন্ত আর শ্রাবন্তী মজুমদারের কণ্ঠে। আর আজকে বাবা দিবস, আপনারা অবশ্যই আপনাদের বাবাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, কিছু একটা কিনে দেন, কিছু রান্না করেন। যাদের বাবা নেই তারা বাবাদের জন্য দোয়া করেন। আর বাবাদের বাবা দিবস এই শুধু বাবাদেরকে মনে করা উচিত না, বাবাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা উচিত, সবসময় মনে করা উচিত, সবসময় ভালো ভালো মতো রাখা উচিত। কারণ তারা আর কি, তারা কখনো কিছু ডিমান্ড করে না, কিছু চায় না, স্পেশালি বাঙালি বাবারা, তারা কিছুই চায় না, কিছুই বলে না, তারা সবসময় দিয়ে যায়, সারা জীবন স্যাক্রিফাইস করে, অনেক স্যাক্রিফাইস তাদের লাইফে। আর এখন আমরা নেক্সট এই গানটি, আরেকটা গানে চলে যাব, সেটা গানটি রিকোয়েস্ট করেছেন মেহেক ঢাকা বাংলাদেশ থেকে। আপনারা যদি আমাদেরকে কোনো গান রিকোয়েস্ট করতে চান অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন 07568686863 এই নাম্বারে। তো চলুন শুনে নিই এই গানটি, একটা ছেলে শাহানার কণ্ঠে।

0: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।
1: শুভ সন্ধ্যা সবাইকে, আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM আর আমি আছি আপনাদের সাথে আজকে আপনাদের সবার প্রিয় আর জে ফারিজা। এতক্ষণ আপনারা যে গানটি শুনলেন সেটা হচ্ছে একটা ছেলে, এই গানটি রিকোয়েস্ট করেছিল মেহেক ঢাকা বাংলাদেশ থেকে। আর নেক্সট যে গানটি রিকোয়েস্ট করেছেন সেটা হচ্ছেন শানু কুমিল্লা থেকে, ওরে হৃদয়ে, সোয়ানি জুবায়ের কণ্ঠে। তো এই গানটি আমরা শুনে নিব এখন। আপনারা যদি আমাদেরকে আরও কোনো রিকোয়েস্ট করতে চান গানের, তো আমাদের আমাকে মেসেজ করে জানাবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে 07568686863 এই নাম্বারে। তো চলুন শুনে নিই নেক্সট গানটি।

0: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।
1: শুভ সন্ধ্যা সবাইকে। আপনারা শুনছেন ডাইভার্স 102.8 FM। আমি আছি ফারিজা আপনাদের সাথে। আজকে আপনাদের সবার প্রিয় ধন্যবাদ আজকে যারা যারা আমাদেরকে গানের রিকোয়েস্ট করেছেন। অনেক সুন্দর সুন্দর গান শুনলাম আজকে, অনেক গুলো টপিক কভার করলাম, বাবা দিবস, তারপরে আরো কয়েকটা টপিক আর কি। তো যারা যারা মিস করেছেন এখান এই টপিকগুলো আবার যদি শুনতে চান বা আপনারা এখনো শুনেননি, অবশ্যই গিয়ে ক্যাচ আপ করেন আমাদের সাথে আমাদের ওয়েবসাইটে www.diversefm.com-এ। যদি আপনারা শুধু বাংলা ট্যাবে যান, ওইখানে লিসেন এগেনে গিয়ে আপনারা আমার এই শোটা আবার শুনতে পারবেন। নেক্সট উইক সানডে পর্যন্ত এটা থাকবে আর্কাইভে। আর আরও যদি রিকোয়েস্ট করতে চান, আমরা আছি আপনাদের সাথে আধা ঘন্টার মতো, আর 9টার সময় আমাদের শেষ হবে। আর আমরা থাকবো আপনাদের সাথে প্রত্যেক রবিবারে সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত। তো আধা ঘন্টা আছে, যদি আরও কেউ কিছু রিকোয়েস্ট করতে চান অবশ্যই করে দেন। 0756868683 এই নাম্বারে, এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা আমাদেরকে ফোন দিলে পাবেন না আনফর্চুনেটলি, আমরা শুধু মেসেজই পাবেন। তো এখন চলুন নেক্সট একটি গানে চলে যাব, দেখি সেই গানটি কি। এই এতক্ষণ যে গানটি শুনলেন কি করে তোকে বলবো, এটা এটা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন ঢাকা থেকে মুশফিক, ধন্যবাদ আপনার অনেকগুলো রিকোয়েস্টের জন্য। নেক্সট আমরা যে গানে চলে যাব সেটা হচ্ছে বসন্ত এসে গেছে, সেটাও আমাদের একটা মোস্ট রিকোয়েস্টেড সং ওভার দ্য উইক। আমরা লাস্ট উইকে এই গানটার রিকোয়েস্ট অনেকজনেই করেছে, আর তো চলুন শুনে নিই এই গানটি। বসন্ত তো বসন্ত এসে চলেও গেছে, এখন পুরো গরম, এখন তো পুরো গ্রীষ্মকাল। বসন্ত এসে গেছে, এই গানটি অনেক পপুলার, তো চলুন শুনি। আচ্ছা, এই কোনটা আসলে বসন্ত এসে গেছে, এই গানটা যদি বাজায় কোন আর্টিস্টের গলায় আপনারা শুনতে চাইবেন, কোনটা বাজাবো আসলে বসন্ত এসে গেছে? প্লিজ হেল্প আউট, আমাকে মেসেজ করে জানান। পেয়ে গেছি, জি মুশফিক। আচ্ছা ওকে, আমি এখন মুশফিকের মেসেজ দেখলাম, বসন্ত এসে গেছে। লগ্নজিতা চক্রবর্তীর গলায় যে গানটি সেটা এখন আমরা শুনবো, কারণ এই গানটার অনেক ভ্যারিয়েশন আছে, অনেক আর্টিস্ট গেছে। তো চলুন শুনে নিই এই গানটি।

আমি থাকবো আর প্রীতমের কোনো গান বাজবে না, তা তো হতেই পারে না। তো এখন আমরা শুনবো প্রীতমের জয় পরাজয় গানটি স্বর্গহারা অ্যালবামের।

এতক্ষণ আপনারা শুনলেন কথা কইও না কোক স্টুডিও বাংলা সিজন টু এর গান, শিবলু মৃধা আর আলিয়া বেগম, ইমন চৌধুরী, এই তিনজনের কণ্ঠে। এই গানটি রিকোয়েস্ট করেছিল ইনসান রাজশাহী বাংলাদেশ থেকে। ধন্যবাদ বাংলাদেশ থেকে আমাদেরকে যারা শুনছেন। আমি জানি এখন অনেক রাত হয়ে গেছে আপনাদের, কিন্তু তাও আপনারা আমাদের সাথে আছেন, আপনারা জেগে আছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর যারা লুটন থেকে শুনছেন, যারা ইউকে থেকে শুনছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। নেক্সট যে গানটি বাজাবো সেটা আমাকে শুধু বাংলা টিম থেকে আমার আম্মুর জন্য ডেডিকেট করে বাজাতে বলেছে, তো চলুন শুনে নেই তোমার চুল বাঁধা দেখতে দেখতে। আম্মু, তোমার পছন্দের একটি গান জগজিৎ সিং এর গাওয়া, অ্যান্ড আম্মু শুনছে অবশ্যই, তো চলুন আমরাও শুনি।

0: শুধু বাংলা শুনতে পারবেন প্রতি রবিবার সন্ধ্যা 7টা থেকে 9টা পর্যন্ত শুধুমাত্র ডাইভার্স 102.8 FM। আমাদের সঙ্গে থাকুন।
1: হ্যালো হ্যালো, আপনারা কি আমাদের সাথে আছেন এখনো? আমি আছি আর মাত্র 8 মিনিট, হ্যাঁ 8 মিনিট। আর এই 8 মিনিটের মধ্যে যদি আপনারা আরও কোনো একটি গান বা দুটি গান শুনতে চান, তাহলে আমাদেরকে মেসেজ করে জানান 07568686863 এই নাম্বারে। আর আমি আবারও আসব ফিরে আপনাদের সাথে নেক্সট মান্থে। আমি আজকে আছি ফিশের সাথে, আমার সাথে ফিশ আছে স্টুডিওতে, আপনাদের সবার প্রিয়। আমি জানি ও ক্যামিও দিতে অনেক পছন্দ করে, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে মিস্টিরিয়াসলি বসে থাকে আর গান রিকোয়েস্ট করে। আজকে সে কথা বলবে না, বলে দিয়েছে আমাকে। তো আজকে তার কণ্ঠ আপনারা শুনতে পারবেন না, স্যাডলি। তো সে একটি গান রিকোয়েস্ট করেছেন, সেটা হলো গানের নাম বিটলস, ফিরোজ জং এর একটি গান। আমি কখনো এই গানটি শুনিনি আগে, তো আজকে শোনা হবে। আই থিঙ্ক এই গানটা অনেক ভালো হবে, লাইক ইউ নো ইন্ডি আর্টিস্ট পপ টাইপের নতুন ট্রেন্ডি বাংলা গান, যদি এই গানটা আমি ট্রেন্ডি এখনো শুনিনি ইনস্টাগ্রামে। তো চলুন শুনে নিই এই নতুন প্রজন্মের নতুন গান, নতুন লিরিক্স, নতুন ছন্দে এই গানটি রিকোয়েস্ট করেছেন ফিশ, যে আমার সাথে বসে আছেন স্টুডিওতে।